अमित कुमार किशोर दा के सुपुत्र साथ दे रहे हैं आशा भोसले जी, ये दोनों मिलाकर, दोनों मिलकर ये सुंदर सा गीत हमको सुना दी है आज के प्रोग्राम में। कहते हैं कि स्टॉप में देत, हाँ हाँ आप ठीक सुने कि स्टॉप में देत, ये सेल्फ फर खलाइकन मेत आंदरन, यू सेल्फ फर खलाइकन मेत आंदरन, दैट कुंत यू वेल देंक एक स्टॉपन दरमी, ये सेल्फ klein maken helemaal niet goed. Jezelf vergelijken met anderen, jezelf klein maken, steeds maar pleasen, blijven hangen in het verleden, twijfelen aan jezelf. Dit zijn geen goede eigenschappen. Wat wel goed is, begin met dit en dat zijn, in jezelf geloven. Ja, in jezelf geloven, voor jezelf kiezen, je grenzen bewaken, in het nu leven. Zeer belangrijk, in het nu leven, trots zijn, echt trots zijn op hoe ver je bent gekomen. Jij kunt dit serieus, eerlijk. Ja, u hebt goed gehoord, kiezen voor uzelf. Dat wil niet zeggen dat u medemens moet gaan verwaarlozen en lelijk doen. Nee.